0: vitobu nimo o. Tsigyom tsiklat liang khur satarwut kirthak genthosa garnong rin. Sanjay jaju surong renjung ka chun lathubu nimo o. Rin renjung ka surong nan ka lienan ka lat bublung la vosa chun yet sengtet gen yoksa akur ka lathubu gum o. Gongtok liangjung sa disaster management authority sa tuzum boyong ka surong lachin liangmu sa tungbo lom ashok sa genak zuksong sa tun ka gunlen hanfon bo athobu rutho sa tuzum kat unmo o chimset arirem liangfat thipsong un disaster chandik giklon bongchi sa liangjung athor kirthak ren ringjing chuang butia nan lunglon mo o are kurmom nan ka taram chu liangmu ka ngunthobu tungbo lom mu pongsa afot in arit an are diktong rem se chong sa tein kali thu bu thongom plong kala ring pit mat mo are gun la ring pit ngun lel mung sa gong kur mom are nun ka blung la bo sa che nye chong are ngun thu bu liang oba akor ma chit bu aring la thu bu gyakar ka dom kyop gen chok ngun li thu bu thongom special intensive revision sir series sa ji ka pre dom kyop arol rem ka nak zuk an thol chop shong sa গুথম গংতক লংদি কা আরি থুংগম সা তারজিং সুরংলম নন গন্তবু নিম ও আরি আলাপ আজিং সা আরল কা বুথ লেবল গেনপন সং লিলি কা নংলং ইনুমিরেশন ফর্ম সা আরি এন আগুম ইউক সা তারজিং সুরং মাথবু নিম ও আরি লিলি কা মাছিত বু আকোরে আরি লাতবু ব্লুং লাবো সা ছ খাকাত সাকক সংতেক মুনছিত বু নিম ও আরি আকোর কা বিএলও সং নন মুরো সং রেম কা দমকিয়ব আরল কা হুইউসা রেল ছং লা থাম থালচপ সংসা তিন কা লেনতপ মাছিত বুনিম ও উলমদো স্পেশাল ইনটেনসিভ রিভিশন সাসে দাম কা আরি লিলি কা নংলং ইরম ইনুমারেশনস ফর্ম রিচেট বুপি ইউক আরি পাকিয়ং লিয়াং দে কালা জিং থু বুনিম ও আরি এসআইআর সা আলাপ আজং মাছি বুজি কাপরে আরি দমকিয়ব লিউসো কা ছুকফুত বু দমকিয়ব বু সংগ্রিম দমকিয়ব আরল কা থাপসিয়ং অন আরিসা আরল কা থাল ছপসিয়ং গুথম আরি খক অং সংনন কা আরি আরল কা মিমংসা আকা আমবু নিম অনলিয়াং তিন মু সংগ্রিম পক্থু বুতুচেত কা আরি ফর্ম রেম কা তাতগাত বু আরিংলা থুথু বু নিম ও গেন গেনপন সংনন কা তিনচিন মাননলিয়াং কিউং সা ছুকফুত বু দমকিয়ব বু সংগ্রিম কা নিয়ামনি বিনছেত বু আরিংলা মাথু বু নিম ও লুনসুত আবিদু ছংবুং মো অলং লুনসুত আরিরেম কুনিয়ং রিংগা সেন নং ও
1: দি লুংঠেখা গাতুই থারি গেনে চুল চুকিলা ডেনজং পাজালে সেমবনা ডেনজং কি সিকিয়ং চেম্পু ওম প্রকাশ মাথুর গি সাকাদাওয়া গি থিচেন ল ডেনজং কি মিমাং থাং জামলিং ইং কি নাংপ সাংগি পে ছেলুক বচুল টাশি দিলে ফিব নাংবইন খং গি খাথে না সুংব নাংবইন সাকা দাউিং ইন নি সাংগে চমদেন দে কি কুঠুং পে নিন সাগে পে নিন থাং কুঞ্ঞাঙে লে দে পে নিন তাকছে ফ্যাদু ইন থাং দিছেন দে চাচেন থিকাপ নি আচা ল চমদেন দে কি দিক মামফ্যাশে ইংজি ফ্যাশে চু লাপ নাংদু ইন আসাম লিংজে না থারিং ডেনজং কি সচিলেম্পু প্রেম সিং তামাং কি চিফ মিনিস্টার মডেল স্কুল CMMS কি থাংপো জিপচে নিন চিসুং বেনি নাংবো ইন জমদি দি না তামাং ছোগি চুকদে ল থাংপো জিচে নিন না লেকসো সুজিন লপটু চুই থেন ল থিংসাং গি ছাকেন থাং লেম তেনজি লেদেন টাডি ফ্যাশে ইন থাং খেছে না চোক পে থাপসে চুয়াং শেপ নাংবো ইন দিলে গ্যাগার গি সিজিন মিস দ্রৌপদী মুর্মু কি থারে জিকর গি তাম ক্যাবজিন ডেনজং কি গ্যালখাপ কি হিকজিন আদি ngothen জিন থেনবো ইন থাং লপেন ফাম থাং লপটু থামছে ল ইয়ামপু রূপতি গি ইউ ক্যাবসে থাং মাউং পেথি না নিতো নিতো শিবচু শেদিন সাং শেরিক লিক কি ওয়ার্ল্ড ক্লাস বিকশিত ভারত পে ছাড়জে জশে শুভ ইন মিনিস্টার ফর এডুকেশন স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স রাজু বাসনেত কিয়াং লেকসো ফিব নাংব ইন টুংছে ছাংশার ই গি ইয়াংথেন লেনপো সঞ্জে জাজু গাঁতো না থারিং হ্যাপ নাংব ইন জাজু ছোক থারিং লে ইন্দা ঠু পে ছে নিতো নিশু চাটু সাং জুংডেল গি জিকর নাংশে ইন থারিং গাঁতো গি SSDMA ইয়াং না গ্যালখাপ কি কেগেন কেঙেন তাক্তো কুয়াং কি ছকদি খাং না লাচেন গি কর ল থন্ডে চকচুং ইয়াং না হাই লেভেল কমিটি